হয়েছে কি কি মিউজিক ও প্ল্যানে কভি নেই কিয়া সিফ স্টুডি কিয়া ফেরস্ত দিল্লি কাজ স্টুডিও ফেরস্তে স্টুডি কে বাদ ও মার্কেটিং ম্যানেজার কাম কিয়া হোটেল ইন্ডাস্ট্রিজ মে নেহরি ফির এখান তক মে মুম্বই চলা আয়া উসি সাল মিউজিক টেপ লুইস বাঙ্ক কো পেশ কিয়া আর এক দো রোজ কে বাদ ইউটি ফি নে উন্হে তার কিয়া আর এক জিঙ্গল পেশ কিয়া আতফা ট্যান্সি কে লিয়ে চার সাল কে অন্দর মে 30,500 জিঙ্গলস কিকি নে বানায়া লেস্ট লিভার্স কো আপন মেন্টর কে তরা জানতে থে আর আর বর্মন নে উন্হে বলিউড মে লায়া নিহি নিহে নিহে টক মে কিকি ফিল্ম হম দিল দে চুকে সনম মে গীত তরপ তরপ পেশ কিয়া আর ওইসে তো ফিল্ম মিঠুন কা এক ফিল্ম থা জিসমে কিকি নে ভি এক গীত পেশ কিয়া বিটিয়ে লম্হে হাম সব মিলকে শুনেঙ্গে কিকি কে আওয়াজ মে মিটে লম্হে

सूरीनाम जाना है, गाड़ी हीर करना है, तो आपको जाना पड़ेगा Magenta weg 259 bij autoverhuurbedrijf Amalia. Zeer zuinige auto's zoals Toyota Premio, Toyota Raktis, Toyota Fits. Contact in Suriname de heer Parkas Gokul op telefoonnummer 00597 875739. Contact in Nederland 06 57 418873. Autoverhuurbedrijf A.

0: Revisar de que beautiful hours me a person rede til til kalika. Ai do film do sheer to set you. Vakht ho gaya hai na kuch gyan ke baate ho jaye. तो पुराने जमाने और इस जमाने के कुछ विद्वानों कुछ पढ़े लिखे लोगों ने जिंदगी के बारे में कुछ अति सुंदर सुंदर ज्ञान से भरी हुई बातें लिखे हैं जो मैं आप श्रोताओं के साथ बांटना चाहता हूँ। ये यश उम्मीद लेकर कि इन बातों से कुछ ना कुछ तो हम लोग सीखते ही रहेंगे हमेशा की तरह। दूसरा खौर फरमाए बहुत ही पुराने जमाने का आदमी महाज्ञानी श्री अल्बर्ट आइंस्टाइन ने कहा है इन फॉर्म फ्रॉम सीतात। कुछ ज्ञान के बातें आप सुनिए। और अल्बर्ट आइंस्टाइन द एट फिंगर फ्रॉम द एटम बम कहा है यार कि ग्रोथ डेंकर्स हैव इन फाक एनॉर्म वेस्टांत उम्मूत van simpele breinen. आगे में कहा है श्री योहान वोल्फगांग फन गोथे की een wijs man vindt bijna alles belachelijk. Een verstandig man bijna niets. Eentje om te onthouden.
1: Mijn maag melo die gaat die karna is toen
0: dan. Agamika Sri Toon Hermans. Ki, er is een tijd van komen en gaan, maar de tijd van gaan is nu gekomen. Mahajani Sri Ayn Rand ne bhi kuch kaha hai zindagi ke bare mein saathiyo en khaas karke over socialism. It is wel een mond vol maar heel leerrijk. Aur Ayn Rand ne kaha hai yaro ki socialism is de doctrine dat een mens geen recht heeft om voor zichzelf te leven. Dat zijn leven en zijn werk niet aan hem behoren, maar aan de maatschappij. Dat zijn dienstbaarheid aan de maatschappij de enige rechtvaardiging voor zijn bestaan is en dat de maatschappij zich van hem mag ontdoen op welke manier het wenst, ten gunste van wat men als het eigen tribale collectieve belang ziet. Een mond vol, maar toch eentje om te onthouden hoor. Amloka apna Mahatma Gandhi ji, Bapu ji ne bhi kuch kaha hai zindagi ke bare mein yaro ki stilte verlicht je levenspad. Door niet te spreken zie je duidelijker. Napoleon de Bonaparte bhi kuch kaha hai saathiyo aur wo kaha hai ki er zijn twee manieren van trouw, die van honden en die van katten. De grootste voetballer aller tijden van Nederland, Sri Johan Cruijff, ne kaha hai als Italianen één kans krijgen, maken ze er twee. Eens de leider van Engeland, Sri Winston Churchill, ne kaha hai saathiyo ki er was eens een officier die zo dom was dat de andere officieren het merkten. Nog eentje van Mahajani Sri Albert Einstein. Soms betaal je het meest voor dingen die gratis zijn. Oh ja. En de laatste van vanavond, Sri Rembrandt van Rijn, de allergrootste kunstschilder van Nederland, kaha hij een vroom gemoed acht eer voor goed. Een vroom gemoed streep acht eer voor goed. To is to satyo bhi aap kuch gyan ke baate sun rahe the jo kuch gyanio ne lik lik kar chale gaye hai kuch jeevit hai kuch ऊपर चले गए हैं। और यही आशा और उम्मीद लेकर इन बातों को मैं आप सभी तक पहुंचाया साथियों, कि इन बातों से हमेशा की तरह कुछ ना कुछ तो हम लोग सीखते ही रहेंगे। तो प्रोग्राम को आगे बढ़ाता हूं फिल्म दो शेर से नगमे आप सुन रहे हैं, म्यूजिक बाय सोनिक ओमी। और एक बार फिर लाते हैं प्रोग्राम में द क्वीन ऑफ रॉक एंड रोल फ्रॉम द बॉलीवुड फिल्म इंडस्ट्री, द वन एंड ओनली आशा भोसले जी, माही मैनू काला मिलिया। आई थिंक इट्स अ पंजाबी सॉन्ग।

বাকি মেয়ে বহুত প্যার ছলকে শুনে বলুম আপকা সঙ্গ আর আপকা রঙ জেসে দিল কা অঙ্গ আর প্রেম কা সঙ্গ আপকো বহুত সারে খুশিয়া খুশ নসিবিয়া পেশ কিয়া জাতা হ্যায় শুনে বলুম सुनने वालों ये खूबसूरत गीत आपके लिए यहाँ से प्रस्तुत किया जाता है।